জোহার চাইবাসা। আকাশবাণী চাইবাসাকে ইস দৈনিক কার্যক্রম মে আজ কীজিয়ে স্বীকার। এস বি সিং কা প্যার ভরা নমস্কার। ফিল্ম কা নাম হ্যায় মেনে প্যার কিয়া, আওয়াজে অলকা ইয়াগনিক ওর কমাল খান কী।

0: ᱟᱝᱜᱨᱮᱡᱽ ᱥᱟᱭᱚᱵ ᱠᱚᱞᱚ ᱠᱟᱵᱩ ᱞᱟᱲᱟᱭᱮ ᱥᱚᱞᱟᱱᱟᱭᱮ ᱟᱨ ᱥᱚᱞᱟᱱᱟᱭᱮ ᱨᱮᱫᱚ ᱵᱚ ᱟᱵᱚ ᱟᱝᱜᱨᱮᱡᱽ ᱥᱟᱭᱚᱵ ᱠᱚ ᱫᱚᱞᱟᱱ ᱠᱚ ᱵᱟᱭᱮ ᱵᱩᱣᱟ ᱚᱸᱰᱚ ᱱᱟᱠᱟᱨᱟᱛ ᱠᱚ ᱮᱢᱟ ᱵᱩᱣᱟ ᱵᱩᱜᱱᱟ ᱥᱚᱞᱟᱱᱟᱵᱩ ᱠᱟᱵᱩ ᱮ ᱯᱨᱚᱡᱟ ᱠᱚ ᱨᱩᱵᱩᱣᱟ ᱠᱚ ᱟᱨ
1: ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ
2: ᱫᱚ ᱠᱟᱵᱩ ᱮ ᱵᱩᱫᱚ ᱫᱚ ᱠᱟᱵᱩ ᱮ
1: ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ ᱮ ᱠᱟᱵᱩ
0: ᱮ ᱡᱚᱫᱤ ᱟᱯᱮ ᱢᱟᱨᱟᱝ ᱦᱚ ᱵᱟᱭᱤᱱ ᱛᱮᱭᱟ ᱥᱟᱱᱟᱝ ᱢᱮᱱᱟᱜ ᱨᱮᱫᱚ ᱥᱚᱞᱟᱱ ᱯᱮ ᱵᱩᱜᱤᱱ ᱵᱩᱜᱤᱱ ᱵᱮᱲᱟ ᱚᱛᱮ ᱠᱚ ᱛᱟᱸᱡᱚᱢ ᱯᱮ ᱱᱟᱭᱠᱤ ᱦᱚ ᱵᱟᱭᱤᱱ ᱯᱮ
1: ᱦᱟᱠᱟ ᱠᱚ ᱢᱟᱫᱞᱟᱥ ᱫᱚ ᱟᱝᱨᱮᱡᱽ ᱠᱚ ᱫᱩᱞᱟᱞ ᱠᱟᱱᱟ ᱤᱱᱟᱹ ᱢᱮᱱᱛᱮ ᱟᱵᱚ ᱞᱟᱵᱩ ᱵᱩᱛᱱᱟ ᱦᱟᱠᱟ ᱠᱚ ᱠᱟᱵᱩ ᱥᱩᱞᱟᱱᱟ
3: ᱥᱟᱹᱨᱤᱜᱮ
4: ᱟᱴᱷᱟᱨᱟᱥᱚ ᱮᱠᱟᱭᱤᱥ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱞᱟᱱᱟᱢᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱦᱚᱲ ᱠᱚ ᱯᱟᱸᱡᱟᱠᱟ ᱠᱚ ᱮᱢᱮᱛᱟᱱ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱠᱮᱯᱴᱮᱱ ᱩᱭᱞᱠᱤᱱᱥᱚᱱ 1836 ᱛᱩᱸᱰᱩ ᱛᱩᱸᱰᱩ ᱨᱮ ᱢᱟᱱᱠᱤ ᱢᱩᱱᱰᱟ ᱠᱚ ᱫᱩᱞᱟᱞ ᱵᱟᱭ ᱠᱚ ᱛᱮᱭᱟᱭ ᱩᱰᱩᱜ ᱠᱮᱫᱟ ᱱᱮᱱ ᱩᱰᱩᱜ ᱞᱮᱠᱟᱛᱮᱜᱮ ᱰᱤᱥᱮᱢᱵᱚᱨ ᱢᱟᱹᱦᱱᱟᱹ 1836 ᱨᱮᱭᱟᱜ ᱵᱚᱨᱵᱚᱨᱤᱭᱟᱹ ᱚᱸᱰᱚᱜ ᱛᱩᱭ ᱯᱤᱲᱦᱤ ᱠᱚ ᱥᱮᱱ ᱞᱮᱱ ᱛᱟᱭ ᱠᱤᱱᱟ
0: ᱜᱚᱢᱠᱮ ᱛᱩᱭ ᱚᱸᱰᱚ ᱵᱚᱨᱵᱚᱨᱤᱭᱟᱹ ᱯᱤᱲᱦᱤ ᱨᱮᱱ ᱢᱩᱱᱰᱟᱹ ᱢᱟᱱᱠᱤ ᱠᱚ ᱫᱚᱞᱟᱞ ᱵᱟᱭᱤᱱ ᱛᱮᱭᱟᱜ ᱠᱟᱠᱚ ᱥᱟᱱᱟᱝ ᱛᱟᱱᱟ ᱚᱸᱰᱚ ᱠᱟᱠᱚ ᱥᱚᱞᱟᱱ ᱛᱟᱱᱟ
5: ᱥᱩᱞᱮᱱ ᱠᱟᱠᱚ ᱥᱟᱱᱟᱝ ᱛᱟᱱᱟ
0: ᱤᱭᱟ ᱜᱚᱢᱠᱮ
5: ᱠᱷᱚᱞ ᱠᱚ ᱨᱩ ᱠᱚᱵᱩ ᱪᱟᱢ ᱠᱚᱵᱩ ᱛᱩᱭ ᱯᱤᱲᱦᱤ ᱠᱚ ᱜᱤᱨᱟᱱ ᱠᱟᱱᱟ ᱢᱟᱝ ᱪᱟᱦᱟᱭ ᱩᱱᱰᱟ ᱢᱟᱱᱠᱤ ᱠᱚ ᱨᱩ ᱠᱚᱵᱩ
0: ᱤᱭᱟ ᱜᱚᱢᱠᱮ ᱛᱩᱭ ᱯᱤᱲᱦᱤ ᱦᱚᱲ ᱠᱚ
6: ᱥᱚᱱᱟᱱᱤᱪ ᱵᱮ ᱵᱟᱱᱟ
0: আপে কাজিতে কাপে সমঝাওয়া সটা এমপে না আপে সমঝাওয়া সেফাই কো রুই কোপে কাপে সোলা না আপুমো অপুঙ্গা সোলা না সেফাই কো রুই কোপে ইপিল সিঙ্গি পাঙ্গা চিমি সহি লুপুং বাসা সিদিমা আতুরেন হড়কো অন্ডো মুন্ডাকো সোলান পে কাপে সোলান রদো বুগি তেলে তাম পেয়া
4: ২৯ ডিসেম্বর 1836 রে বাগাবিলা আঙ্গারডিয়া ১০ জানুয়ারি 1837 দিলং মুজিগা ২৩ জানুয়ারি তে ৩১ জানুয়ারি